0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা শ্রোতাদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। SBS বাংলার রেডিও প্রোগ্রাম নিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি তারেক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার, 11 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি SBS সাউথ এশিয়ান চ্যানেলের প্রচারিত আমাদের এই বাংলা অনুষ্ঠানটি আরও একবার সম্প্রচারিত হবে আগামী শনিবার সন্ধ্যা 6টায়। তবে সেটি আপনারা শুনতে পাবেন SBS রেডিও চ্যানেল 2-তে। আর আজকের এই বাংলা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি ওই উড়াং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সকল ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানকে স্বীকৃতি জানাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যেখান থেকে এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন সেই সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমির ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানদেরও আমরা স্বীকৃতি জানাই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনে যা যা থাকবে। আজ অনুষ্ঠানের শুরুতেই থাকবে আজকের শীর্ষ খবর, আর তারপরে থাকছে সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন, সেই সাথে আমাদের আর্কাইভস থেকে বেছে নেওয়া কিছু পুরনো প্রতিবেদন ও সাক্ষাৎকারও আজ প্রচার করা হবে। প্রায় 25 বছরের বেশি সময় পর ক্যাপিটাল গেইন ট্যাক্স রিফর্মের ঘোষণা দিয়েছেন ট্রেজারার জিম চ্যালমার্স। এই ট্যাক্স কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কতদিনের মধ্যে এবং কারা প্রভাবিত হবেন, এসব বিষয় নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন প্রফেসর ডক্টর মুস্তাফা মনজুর হাসান। আজ শুনবেন এই বিশেষ প্রতিবেদনটি। নিজের শখকে কেউ কেউ নিয়ে যান প্যাশনের ভিন্ন মাত্রায়, সেরকমই একজন হলেন সিডনিতে বসবাসরত সাইফুল কাজী, যিনি তার গার্ডেনিংয়ের শখকে রূপান্তরিত করেছেন একটি সফল উদ্যোগে। আজ থাকছে এ নিয়ে একটি প্রতিবেদন, উপস্থাপন করছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী। মেলবোর্ন নিবাসী পাভেল সিদ্দিকি ভ্রমণ করতে ভালোবাসেন। কিছুদিন আগে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে গিয়ে বিখ্যাত অ্যামাজনের জঙ্গল ঘুরে এসেছেন পাভেল সিদ্দিকি। অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আমেরিকা যাত্রা ও ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। আজ থাকছে সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব। সবশেষে থাকবে অস্ট্রেলিয়া এক্সপিরিয়েন্স সিরিজের একটি পডকাস্টের পুনঃপ্রচার। প্রায় প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়ানরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আবেগপ্রবণ হয়ে রাস্তায় নেমে আসে, প্রতিবাদে তাদের আওয়াজ তোলে। আজ আমরা জানব অস্ট্রেলিয়ায় প্রতিবাদ করার অধিকার বিষয়ে। এটি পরিবেশন করবেন আমাদের সহকর্মী শাহান আলম। এছাড়াও অনুষ্ঠান জুড়ে আরও থাকবে বেশ কিছু নতুন ও পুরাতন গান। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের অনুষ্ঠান। তাহলে বন্ধুরা, সবার আগে চলুন শোনা যাক আজকের শীর্ষ খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তারেক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার, 11 জুন 2026 সাল। প্রথমে শুনুন শিরোনামগুলো। NDIS এর পরিবর্তন বিষয়ে অনর ফেডারেল সরকার। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন কমিউনিটি ও প্রতিবন্ধী সেবা খাতের কর্মীরা, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে পিছু হটবে না বলেছে ইরান। শিরোনামগুলো শুনলেন, এবারে থাকছে বিস্তারিত খবর। NDIS-এ প্রবেশাধিকার সংক্রান্ত পরিকল্পিত পরিবর্তন নিয়ে ফেডারেল সরকার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যদিও সিনেটের এক তদন্তে দেওয়া সাক্ষ্যগুলোর বেশিরভাগই প্রস্তাবিত কাটছাটের সমালোচনা করেছে। সরকার বলছে স্কিমটির ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণে আনতে তারা কমিউনিটি অংশগ্রহণের জন্য বরাদ্দ অর্থ 50% কমাতে চায়। চলতি বছরের বাজেটে পূর্বাভাস দেওয়া $16.6 বিলিয়ন সাশ্রয়ের মধ্যে প্রায় $11 বিলিয়নই আসবে যোগ্যতার মানদণ্ড পরিবর্তনের মাধ্যমে। কমিউনিটি ও প্রতিবন্ধী সেবা খাতের কর্মীরা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মজুরি বৃদ্ধির দাবিতে আইনি লড়াই শুরু করেছেন। অস্ট্রেলিয়ান সার্ভিসেস ইউনিয়ন ফেয়ার ওয়ার্ক কমিশনের কাছে 3 লক্ষ কর্মীর জন্য 35% বেতন বৃদ্ধির দাবি উপস্থাপন করেছে। এই কর্মী বাহিনীর অধিকাংশই নারী। ইউনিয়নের গবেষণায় দেখা গেছে 29% কমিউনিটি কর্মী মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে পরিবার বা বন্ধুদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন, আর 13% কর্মী অর্থের অভাবে খাবার পর্যন্ত বাদ দিয়েছেন। ভিক্টোরিয়া সরকার জানিয়েছে 2024 সালে পারিবারিক বিরোধের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে পরিচালিত করণীয় তদন্তের অধিকাংশ সুপারিশ তারা গ্রহণ করেছে। করোনার সাইমন ম্যাকগ্রেগরের সুপারিশগুলোর মধ্যে একটি হল অস্ত্রের লাইসেন্স নেওয়ার সময় আবেদনকারীদের চিকিৎসা সংক্রান্ত নথি জমা দিতে বাধ্য করা। তবে প্রতি লাইসেন্সধারীর জন্য সর্বোচ্চ চারটি অস্ত্র রাখার সীমা নির্ধারণের সুপারিশটি সরকার গ্রহণ করেনি। প্রিমিয়ার জেসিন্টা অ্যালান এর আগে বলেছিলেন, নতুন কোনো বিধিনিষেধ যেন আইন মেনে চলা অস্ত্রধারীদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না করে। অস্ট্রেলিয়া যুক্তরাজ্য মন্ত্রী পর্যায়ের পরামর্শ বৈঠক অকমিনে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন ফরেন মিনিস্টার পেনি ওয়াং। বৈঠকে অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এখন অগ্রাধিকার। পেনি ওয়াং বলেছেন, তিনি সংঘাতের আলোচনার মাধ্যমে সমাধান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া দেখতে চান।
3: Australia wants to see a negotiated end to this war. Obviously, I think we all understand the extent to which the conflict is not only causing damage and costing lives, but is having an outsized effect on global energy markets, which is affecting all of our people.
2: এবারে আন্তর্জাতিক খবর। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে তারা পিছু হটবে না। দেশটি সতর্ক করে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে শক্তিশালী আঘাত দেওয়া হবে। অন্যদিকে ট্রাম্প সতর্ক করেছেন, আলোচনা অচলাবস্থায় থাকলে ইরানকে মূল্য দিতে হবে। দুই মাসের নরবরে যুদ্ধবিরতির মধ্যে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। বেলফাস্টে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা আবর্জনার বিনের আড়ালে আশ্রয় নিয়ে পাল্টা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। বিক্ষোভের সময় বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। হত্যাচেষ্টার অভিযোগে 30 বছর বয়সী এক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। SBS বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla।
4: শ্রোতা বন্ধুরা, শীর্ষ খবর শেষ হলো। এবার অনুষ্ঠানের বাকি অংশে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি, তারেক নুরুল হাসান। আর আমাদের আজকের এই বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মেলবোর্ন স্টুডিও থেকে। শ্রোতা বন্ধুরা, প্রায় 25 বছরের বেশি সময় পর ক্যাপিটাল গেইন ট্যাক্স রিফর্মের ঘোষণা দিয়েছেন ট্রেজারার জিম চ্যালমার্স। এই পরিবর্তনগুলো নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন প্রফেসর ডক্টর মুস্তফা মনজুর হাসান। এখন শুনবেন এই সাক্ষাৎকারটি।
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
5: এবছরের বাজেট ঘোষণার পরে যে ব্যাপারটা নিয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে অনেক বেশি আলোচনা দেখা যাচ্ছে সেটি হল ক্যাপিটাল গেইন ট্যাক্স। প্রায় 25 বছরের বেশি সময় পরে এটির রিফর্মের ঘোষণা দিয়েছেন ট্রেজারার জিম চ্যালমার্স। এ বিষয়ে আজ আমরা কথা বলব প্রফেসর মুস্তফা হাসানের সঙ্গে। তিনি ম্যাকিউরি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে কর্মরত। SBS বাংলার জন্য এই সাক্ষাৎকারটি গ্রহণ করছি আমি, তারেক নুরুল হাসান। প্রফেসর মুস্তফা হাসান, SBS বাংলায় আপনাকে স্বাগত।
6: ধন্যবাদ।
5: আপনার কাছে প্রথমে জানতে চাইব, ট্যাক্স রিফর্মের জন্য ট্রেজারারের প্রস্তাবিত এই পরিবর্তনগুলো কি কি?
6: আবার ধন্যবাদ। ট্যাক্স নীতিতে অনেকগুলো পরিবর্তনের জন্য পরিকল্পনা বা কিংবা প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে অনেকে এটাকে বলছেন যে ওয়ান্স ইন এ জেনারেশন ট্যাক্স রিফর্ম। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে 50% ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিসকাউন্ট তুলে নেওয়ার প্রস্তাবটি। বর্তমানে কোনো ব্যক্তি বা ট্রাস্ট যদি 1 বছর বা তার বেশি সময় কোনো সম্পদ, সেটা হতে পারে শেয়ার কিংবা বিনিয়োগ সম্পত্তি, ধরে রেখে বিক্রি করেন, তাহলে ক্যাপিটাল গেইনের উপর 50% বা 50% ট্যাক্স ছাড় পায়। কিন্তু নতুন প্রস্তাবে এই ট্যাক্স ডিসকাউন্টটা আর থাকবে না। তার পরিবর্তে ইনফ্লেশন ইন্ডেক্সেশনটাকে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। তার অর্থ হচ্ছে গিয়ে সম্পদের কস্ট বেস বা ক্রয় মূল্যের উপরে মূল্যস্ফীতি কিংবা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা হবে। তারপরে ইনফ্লেশন অ্যাডজাস্টেড যে রিয়েল ইনকাম বা রিয়েল গেইন, তার উপরে ট্যাক্স ইম্পোজ করার প্রস্তাব করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে 30% মিনিমাম ট্যাক্স অন ক্যাপিটাল গেইন। তার অর্থ হচ্ছে ইন্ডেক্সেশন প্রয়োগ করার পরেও যখন কোনো ক্যাপিটাল গেইন হবে, তার উপরে কমপক্ষে 30% কর আরোপ করা হবে, যেটি অনেক উচ্চ আয়ের ব্যক্তির ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যারা ট্রাস্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি পীড়াদায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্যাক্সের যে পরিবর্তনগুলো প্রস্তাব করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, শুধুমাত্র পহেলা জুলাই 2027 পরে যে গেইন বা ক্যাপিটাল গেইন ক্রিয়েট হবে তার উপরে নিয়মগুলো প্রযোজ্য হবে। তো যারা এক্সিস্টিং প্রপার্টি হোল্ড করছেন তাদের ক্ষেত্রে এটি একটু ভিন্নভাবে কাজ করবে। পহেলা জুলাই 2027 পর্যন্ত যে গেইন ক্রিয়েট হয়েছে তার উপর 50% ডিসকাউন্ট ব্যবস্থা থাকবে, তবে পহেলা জুলাই 2027 পরে যে গেইন ক্রিয়েট হবে ভবিষ্যতে তার ক্ষেত্রে ইন্ডেক্সেশন পদ্ধতিটা প্রয়োগ করা হবে।
5: আর ট্রেজারার বলছিলেন যে এতে করে হাউজিং মার্কেটে নতুন ক্রেতা আসার সুযোগ তৈরি হবে, পরিসংখ্যানী ব্যাপারে কি বলে?
6: হ্যাঁ, কথাটা আংশিকভাবে সত্য, কিন্তু এর প্রভাব হয়তোবা অতটা বিস্তৃত না হয়ে কিছুটা সীমিত হবে। কারণ দেখা যাচ্ছে যে এই বাজেট ঘোষণা করার পরে অকশন ক্লিয়ারেন্স রেটটা কিছুটা কমে গিয়েছে এবং কিছু কিছু শহরে দাম বৃদ্ধির যে একটা গতি সেটা কমে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা দাম কিছুটা হ্রাসও পাচ্ছে। তো এক্ষেত্রে যেটা হবে যে বাড়ির দাম হয়তো বা অনেকগুলো প্রেডিকশনে বলছে 5% অর ক্লোজ টু 5% কমে যেতে পারে, যার কারণে ফার্স্ট হোম বায়াররা কিছুটা বেনিফিটেড হবে। কিন্তু রিয়েল এস্টেট মার্কেট কিংবা প্রপার্টি মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই দুইটি শক্তি কাজ করে। এই বাজেটের এই পরিবর্তনের কারণে অনলি ডিমান্ড সাইডে কিছুটা এফেক্ট আসবে, কিন্তু সাপ্লাই সাইডে যদি কোনো রকমের পজিটিভ চেঞ্জ না নিয়ে আসা হয় তাহলে হয়তো বা আলটিমেট ইম্প্যাক্টটা খুব বেশি বড় হবে না।
5: আর খুব সম্প্রতি যেটা দেখা গেছে মার্কেট ট্রেন্ডের যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে সিডনি এবং মেলবোর্নে বাড়ির দাম কিছুটা কমেছে, ট্যাক্স রিফর্মের সাথে কি এর কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন?
6: হ্যাঁ, বর্তমানে যে সিডনি কিংবা মেলবোর্নে যে দামের কিছুটা অ্যাডজাস্টমেন্ট কিংবা পতন যেটা হয়েছে খুব মাইল্ড যদিও, এটি কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে ট্যাক্স হচ্ছে কি একটি মাত্র কারণ। বাট ট্যাক্সের কারণে যেটা আমরা এর আগে বলেছি যে ইনভেস্টরদের সেন্টিমেন্টে কিছুটা পরিবর্তন আসছে এবং অনেকেই প্রপার্টি ইনভেস্টররা হয়তো বা ইনভেস্টমেন্টের দিকে কিছুটা তারা রিলাকটেন্ট হয়তো বা রিথিং করছেন, যেটা ফার্স্ট হোম বায়ারদেরকে বেনিফিট দেবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সুদের হারটা অনেক বেশি, কারণ পরপর তিনবার সুদের হার বাড়ানোর পরে বর্তমানে ক্যাশ রেট 4.35%, যার কারণে যারা হচ্ছে কি প্রসপেক্টিভ বায়ার তাদের যে বোরোয়িং ক্যাপাসিটি সেটা কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে গিয়ে ইনভেস্টরদের সেন্টিমেন্টটা, যে বাজারে যেহেতু একটা আনসার্টেনিটি কাজ করছে অনেকেই হয়তো বা এখন ইনভেস্টমেন্ট করার পরিবর্তে বরং হচ্ছে তারা মার্কেটটাকে দেখতে চাচ্ছেন যে সামনের দিকে কিভাবে মার্কেটটা রিয়্যাক্ট করে। তো এই তিনটি কারণের মূলত কিছুটা বাড়ির দাম স্লো ডাউন হয়েছে কিংবা কিছুটা হয়তো বা পতন হয়েছে, বাট ট্যাক্স রিফর্ম এটার একটা একটা কারণ, কিন্তু আসলে এখানে অনেকগুলো কারণই একসাথে কাজ করছে।
5: আচ্ছা, তার মানে এটাই একমাত্র কারণ না, অন্যান্য কারণের মধ্যে ইম্প্যাক্ট রেখেছে?
6: জি, মানে ট্যাক্স রিফর্ম একটা কারণ, বাট দেয়ার আর সো মেনি রিজনস ফর দ্যাট।
5: আর এমনিতে যারা ইনভেস্টর ছিলেন বা এখনো কারেন্ট ইনভেস্টর তাদের সামনে কি কোনো ধরনের বিকল্প থাকবে বলে আপনি মনে করেন?
6: হ্যাঁ, যেটি ট্যাক্সের ক্ষেত্রে যেটি সরকার করেছেন বা যেটা প্রস্তাব করছে বলতে এস্টাবলিশ প্রপার্টি থেকে মূলত নিউ বিল্ড প্রপার্টির দিকে ইনসেন্টিভ গুলাকে ডাইভার্ট করা হয়েছে, যাতে করে হয়তো বা প্রপার্টি সাপ্লাইটা কিছুটা বাড়ে। তো যারা নতুন ভাবে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করছেন তারা হয়তো বা এস্টাবলিশ প্রপার্টির পরিবর্তে নিউ বিল্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যেটা হচ্ছে কি হিস্ট্রিক্যালি অস্ট্রেলিয়াতে প্রপার্টি ইনভেস্টররা মূলত ক্যাপিটাল গেইন স্ট্র্যাটেজির দিকে তারা ইনভেস্টমেন্ট করতেন, কিন্তু হয়তো সামনের দিকে রেন্টাল ইল্ড স্ট্র্যাটেজি, দ্যাট মিন্স শুধুমাত্র প্রপার্টি প্রাইস বাড়বে এই আশায় ইনভেস্টমেন্ট না করে যে কিভাবে রেন্টাল ইল্ডটাকে বাড়ানো যায় ও সমস্ত জায়গাতে তারা ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করতে পারেন। আর অতীতে যেটা দেখা গিয়েছে যে অনেকেই খুব দ্রুত কেনাবেচা করতেন প্রপার্টি কিনে খুব অল্প সময়ের মধ্যে, হয়তো বা যখন ক্যাপিটাল গেইন জেনারেট করতো বা জেনারেট হতো সেক্ষেত্রে তারা এটা বিক্রি করে দিতেন, কিন্তু এখন মনে হয় তাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির দিকেই একটু চিন্তা ভাবনা করতে হবে, যেখানে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজিটাই অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে পারে। আর একটি বিষয় হচ্ছে অনেকে যেটা ভাবছেন সেটা হচ্ছে রিজনাল এরিয়াতে ইনভেস্টমেন্টটা হয়তো বা মোর লুক্রেটিভ হবে, যেহেতু ওই জায়গায় ওই সমস্ত জায়গাগুলোতে প্রপার্টির ইল্ড বা রিটার্নটার তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।
5: শেষে আমি যেটা জানতে চাইবো যে সামগ্রিকভাবে এবারের বাজেট সম্পর্কে আপনার মূল্যায়নটা কি হবে বা অস্ট্রেলিয়ার সাধারণ মানুষদের জীবনে এটা কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
6: যেটা আমরা আলাপ করছিলাম যে আসলে বাজেটে কয়েকটা গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু যারা হচ্ছে গিয়ে স্যালারিড পার্সন অথবা যাদের হচ্ছে গিয়ে সাধারণ বেতনভোগী যাদের কোনো বিনিয়োগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স কিংবা নেগেটিভ গিয়ারিং এর যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু এফেক্টটা খুবই লিমিটেড। মূলত এই এফেক্টগুলা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হবে যারা হচ্ছে প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন। বাট সরকার এছাড়াও এককালীন কিছুটা বেনিফিট দেওয়ার চিন্তা ভাবনা করছেন, সামনের দিকে কর ছাড়ের কথা চিন্তা ভাবনা করছেন, যেটা সাধারণ বেতনভোগী লোকজনের ক্ষেত্রে কিছুটা হয়তো বা বেনিফিট দিতেও পারে। মূলত যে পরিবর্তনগুলোর কথা আমরা বলছি এটা মূলত যারা বিগ ইনভেস্টমেন্ট অথবা যাদের হচ্ছে গিয়ে বড় আকারের শেয়ার বাজারে বিনিয়োগ আছে কিংবা অনেক প্রপার্টির ইনভেস্টমেন্ট রয়ে আছে তাদের ক্ষেত্রে হয়তো বা টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্সে যে রিফর্মটা সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে।
5: ঠিক আছে, আমাদের সাক্ষাৎকার এখানেই শেষ হলো। প্রফেসর মোস্তফা, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
6: আপনাকে ধন্যবাদ।
4: শ্রোতা বন্ধুরা, ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে ডক্টর মোস্তফা হাসানের সাক্ষাৎকারটি আপনারা এতক্ষণ শুনলেন। এবারে আমরা একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পর থাকবে বেশ কয়েকটি গান সহ আমাদের আরও কিছু আয়োজন। সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর।
7: চোখ রাখুন এসবিএস টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে এখন কি হচ্ছে ও সামনে কি আসছে ভিজিট করুন sbs.com.au/guide। NITV-র দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে কিংবা ভিজিট করুন sbs.com.au/audio। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ। সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/uluru-statement।
8: SBS Audio
9: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
10: SBS Chill,
11: SBS Pop Asia, Non-stop Asian Pop.
12: Can you describe that feeling for people who haven't experienced it?
13: SBS Hindi উপলব্ধ করাতা হে।
14: Far from the partisan politics of
9: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়, সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
8: sbs.com.au/audio।
4: এসবিএস বাংলা শ্রোতাদের আরও একবার শুভেচ্ছা জানাই। মেলবোর্ন স্টুডিও থেকে বাংলা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তারিক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 11 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, নিজের শখকে কেউ কেউ নিয়ে যান প্যাশনের ভিন্ন মাত্রায়। সিডনিতে বসবাসরত সাইফুল কাজী তার গার্ডেনিংয়ের শখকে রূপান্তরিত করেছেন একটি সফল উদ্যোগে। এখন শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন, উপস্থাপন করছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী। বন্ধুরা, আজ থাকছে এই প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
15: এসবিএস বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে অনেকেই নিজের শখকে নতুনভাবে আবিষ্কার করছেন। কেউ রান্না, কেউ সঙ্গীত, আর কেউ বেছে নিচ্ছেন গার্ডেনিং। আজ আমরা কথা বলবো এমন একজন বাংলাদেশি উদ্যোক্তা সাইফুল কাজীর সঙ্গে, যিনি সিডনি বাংলা গার্ডেনিং এবং হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিং এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে গাছপালা ও বাগানকে শুধু শখ নয় বরং একটি সফল উদ্যোগে পরিণত করেছেন। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন তিন পর্বের এই সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। মিস্টার সাইফুল, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
16: ধন্যবাদ আমাকে এসবিএস বাংলার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে এসবিএস বাংলার সব শ্রোতাদেরকে, শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
15: আপনি বলছিলেন ওয়েদারের বিষয়ে, তো আপনার গার্ডেনে বাংলাদেশি যে সবজি গাছ কোনো কিছু আছে কিনা সেটা নিয়ে জানতে চাই, এবং সাথে এটাও যে বাংলাদেশের এই জাত প্রজাতির গাছগুলো অস্ট্রেলিয়াতে গ্রো করার চ্যালেঞ্জ গুলো কি, বিশেষ করে ওয়েদারের কথা বলছিলাম, এটা এটা এই চ্যালেঞ্জটা কিভাবে উত্তরানো সম্ভব?
16: সিডনির ওয়েদার, আমাদের মধ্যে একটা রং ধারণা আছে যে সিডনির ওয়েদার গাছপালার জন্য অথবা দেশি গাছপালার জন্য তেমন ভালো না। এই জিনিসটা সম্পূর্ণভাবে আমি বিলিভ করি রং। কেন রং? হয়তো বা কোনো এক সময় ছিল না, কিন্তু এখন ওয়েদার অনেকটা চেঞ্জ হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো ফল সবজি আমি অসম্ভব হয় নাই। আমার ব্যাকইয়ার্ডে মোটামুটি সবই সাকসেসফুলি গ্রো করতে পারছি। তবে হ্যাঁ, একটু তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। নর্মালি এশিয়ান ওয়েদারে, ট্রপিক্যাল ওয়েদারে গরমের সময় বৃষ্টি হয়, আর আমাদের সিডনি ওয়েদারে শীতের সময় বৃষ্টি হয়, এবং ওইখানকার মাটি অনেকটা পলি মাটি, আর আমাদের এইখানে অনেকটা আঠালো মাটি অথবা বালুযুক্ত মাটি। তো একটু চেঞ্জ করতে হয়। তো এইখানে যারা বাগান করেন, ওয়েদারের ব্যাপারে আমি বলবো যে সাহস করে আগান। হ্যাঁ, একটু তো আপনাকে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, কিন্তু মাটির ব্যাপারে আপনাকে জাস্ট এডিশনাল কম্পোস্ট দিতে হবে, এবং যদি আঠালো মাটি থাকে তাহলে গর্তটা একটু বড় করে ভালো মাটি দিয়ে ভরে তারপর গাছ লাগাতে হবে। আর সবজির ব্যাপারে আমার মনে হয় এই সিডনি ওয়েদারে মোটামুটি সবই হয়। আমি দেখি নাই তো কোনো সবজি এখন পর্যন্ত হয় না, সবই হয়। আমার মনে আছে যখন 95 সালের দিকে এই দেশে আসলাম, তখন বাংলাদেশি কোনো সবজি কোনো গ্রসারি শপে, বাংলাদেশি অথবা এশিয়ান যে কোনো গ্রসারি শপে কোনো ধরনের দেশি কোনো সবজি পাওয়া যেত না। এখন তো মোটামুটি সবই পাওয়া যায়। কেন? কারণ সিডনি ওয়েদারে সবই গ্রো করা সম্ভব। তাই আমি আমার পডকাস্টের মাধ্যমে, আমি যত বাগানিরা আমার এই গল্প শুনছেন, আমি সবাইকে বলবো সিডনির ওয়েদার বাগান করার জন্য খুবই উপযোগী। তার সাহস করে আগাতে হবে এবং কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ করতে হবে, আর কিছু না।
10: এখন দুটো প্রশ্ন একসাথে আপনার কাছে, সেটা হচ্ছে আপনার কাস্টমারদের মধ্যে কি বাংলাদেশিদের সংখ্যা বেশি নাকি অস্ট্রেলিয়ান বা অন্যান্য কমিউনিটির লোকজন বেশি, এবং তাদের মধ্যে এমন একটি গাছের চারা বলবেন যেটা জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন?
16: আমার মনে হয় আমি যদি ভুল না করি প্রায় 200 কাছাকাছি, না হলে 180 থেকে 200 ভ্যারাইটিস ফ্রুট ট্রি এবং ফ্লাওয়ার ট্রি, এক্সোটিক অ্যান্ড রেয়ার ফ্লাওয়ার ট্রিজ আমাদের কালেকশনে আছে। অ্যান্ড মেইনলি এর মধ্যে আমি বলবো 90-95% হয়েছে, 95% হয়েছে ফ্রুট ট্রিজ, ওয়াইড রেঞ্জ অফ ফ্রুট ট্রিজ। এখন এই ফ্রুট ট্রিগুলা অনেক অরিজিন হয়েছে, মনে করেন সাউথ ইস্ট এশিয়া অথবা এশিয়া, অনেক আছে সাউথ আমেরিকা, অনেক আছে ডিফারেন্ট নিউজিল্যান্ড, তারপর আছে প্যাসিফিক আইল্যান্ড, অনেক কিছু। যেহেতু আমাদের ওয়াইড রেঞ্জ এবং আমাদের এই হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিংয়ের সুনামটা আস্তে আস্তে বেশ ছড়াইয়া গেছে, এই ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার আমাদের ডিফারেন্ট কমিউনিটি থেকে আমাদের কাছ থেকে গাছ নেন। এখন বাংলাদেশের বাংলাদেশি অথবা বাংলা ভাষাভাষীর সংখ্যা যদি বলি, আমি বলবো একেবারে কম না, ভালো, কিন্তু আমার মনে হয় অন্যান্য দেশের কাস্টমারের সংখ্যা, যেমন ভিয়েতনাম, তারপর চাইনিজ কমিউনিটি, তারপর ইন্ডিয়ান কমিউনিটি, তারপর নেপালিজ কমিউনিটি, ওদের সংখ্যা অনেক বেশি। তবে এজ এ একক যদি কমিউনিটি

0: ইন্সপিরেশনাল মেসেজ থাকে, আমার মেইন কথা থাকে, আমি যদি এই গাছ সাকসেসফুলি আমার বাগানে করতে পারি, এই গাছ থেকে যদি আমি সাকসেসফুলি ফল পেতে পারি, আপনিও আপনার বাগানে পারবেন, আপনি চেষ্টা করেন। এবং আমি এইটুকু সবাইকে বলি যে গাছ কিনবেন যেখান থেকে আপনি সস্তায় পাবেন অথবা যেখান থেকে আপনি সুযোগ পাবেন। আমাদের এই নার্সারি থেকে যে কিনতে হবে তা না, কারণ আমাদের এই নার্সারিটা শুধুমাত্র মানুষকে সার্ভিস দিচ্ছি, যাদের যারা কোথাও পাচ্ছে না অথবা যারা যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছে। কিন্তু আপনি যদি একই গাছ অন্য কোথাও পান, আপনি নেন, নিয়ে গিয়ে লাগান, এই ক্ষেত্রে তারপরও যদি আপনি আমার কাছে অ্যাডভাইস চান কীভাবে গাছ লাগাতে হবে, আমি সবার জন্য ডোর ওপেন। মানুষ এখানে এসে কথা বলে, ফোনেও কথা বলে, মেসেজও কথা বলে, আমি সব সময় সব মেসেজের সব কলের উত্তর দেওয়ার চেষ্টা করি।
1: মিস্টার সাইফুল কাজী, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহে দুবার বাংলা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা নিয়ে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। মতামত জানানো খুব সোজা, আমাদের টেক্সট করুন এই নাম্বারে 0439799767। আবার বলছি 0439799767। অথবা আপনারা চাইলে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এবারে থাকছে একটি গান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ারফেস ব্যান্ডের বেশ জনপ্রিয় একটি গান, যেটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী বাবনা। গানটির মূল ভোকালও তিনি। চলুন শোনা যাক ওয়ারফেজের অবাক ভালোবাসা অ্যালবামের গান যখন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ওয়ারফেজের বাবনা করিমের গাওয়া যখন গানটি। আশা করি গানটি ভালো লেগেছে আপনাদের। এবার আরও একটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে থাকবে আমাদের অন্যান্য প্রতিবেদন এবং আরও কিছু গান। শোনার আমন্ত্রণ রইল, আমাদের সঙ্গেই থাকুন।
1: দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/ulurustatement। ইনসাইট পুরস্কার বিজয়ী SBS এর কারেন্ট অ্যাফেয়ার্স, বিতর্কিত বিষয় দেখাতে ভীত নয়, যা অন্যরা দেখাতে চায় না। ইনসাইট দেখুন SBS এ মঙ্গলবার রাত 8:30 এবং SBS অন ডিমান্ডে যে কোনো সময়ে। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31 এ। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/বাংলা। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/বাংলাতে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।
0: SBS বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে আছি আমি তারেক নুরুল হাসান, মেলবোর্ন স্টুডিও থেকে। আজ বৃহস্পতিবার 11 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আরও একবার জানিয়ে রাখি আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আপনারা চাইলে তা নিয়ে আমাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদেরকে টেক্সট করতে পারেন এই নাম্বারে 0439799767। আরেকবার বলছি 0439799767। বন্ধুরা, মেলবোর্ন নিবাসী পাভেল সিদ্দিকী ভ্রমণ করতে ভালোবাসেন। অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আমেরিকা যাত্রা ও ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে তিনি SBS বাংলার সঙ্গে কথা বলেছিলেন। এখন থাকছে তার সঙ্গে সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব।
2: সম্প্রতি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে গিয়ে বিখ্যাত অ্যামাজনের জঙ্গল ঘুরে এসেছেন মেলবোর্নের বাসিন্দা পাভেল সিদ্দিকী। অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আমেরিকা যাত্রা ও ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি গ্রহণ করেছি আমি তারিক নুরুল হাসান। আজ শুনবেন সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব। আমরা আলাপ করছিলাম ডেট সাইজের কোকোনাটের ব্যাপারে। আপনি বলছিলেন যে এটা একটা রহস্য আছে। আচ্ছা, রহস্যটা বলুন।
3: রহস্যটা হচ্ছে, আমি জানি না যে কিভাবে ওই গ্লো ওয়ার্ম, যেটা জোনাকি পোকা বলে, জোনাকি পোকা ডিম পাড়ার মধ্যে, তো ডিম পাড়ার পরে ওই কোকোনাট যখন পরিপূর্ণ হয় এবং ভিতরে ঢোকার কোনো ওয়ে নাই, তো ওর ভিতরে লাভা তৈরি হয়। তো লাভাটা হচ্ছে, এটা হচ্ছে খুব সুস্বাদু একটা খাবার, যে লোকজন যখন সার্ভাইভাল ইয়েতে চলে যায় তখন ওরা এটা ফাইন্ড আউট করে। আমি টেস্ট করে দেখেছি, খুব কেমন যেন লাগে যে লাভাটা বিগ সাইজ, লাগে 1 ইঞ্চ বিগ সাইজ। তো এটা টেস্ট যদি বলি তাহলে আমি বলবো যে ওয়ার্ম মিল্ক চকলেটের মতো, কোকোনাট মিল্ক চকলেটের মতো টেস্ট, খুবই সুস্বাদু, ইটস রিয়েলি অ্যামেজিং।
2: আপনারা, আপনি যে বলেন যে বিভিন্ন প্রাণী দেখেছেন, এটা কি একটা অ্যাক্সিডেন্টাল দেখা নাকি একটা রিজার্ভের মধ্যে আপনাদেরকে নিয়ে গিয়েছিল যে আপনারা বিভিন্ন রকম প্রাণী দেখেছেন সেখানে?
3: ওদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেমন হচ্ছে যে কারণ অ্যামাজন ফরেস্ট এরকম ডিজাইন যে আপনি গেলে ইজিলি লস্ট হয়ে যাবেন, কারণ যেদিকে আপনি তাকান না কেন আপনি মোর অর লেস সেম লুক লাইক সেম। একবার যদি লস, ইভেন আমাদের গাইড ছিল বলে যে স্টে ক্লোজার। তো ওদের একটা এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে ওরা সম্ভবত টুরিস্টদেরকে নিয়ে যায়, যেন টুরিস্টরা কোনো, হ্যাঁ, কোনো কোনো রকম যেন ইয়ে না হয়, অ্যাক্সিডেন্টের লস না হয়ে যায়, কারণ লস হয়ে গেলে ইজ হার্ড টু সার্ভাইভ, ইউ ডোন্ট নো হাউ টু কাম ব্যাক।
2: সব মিলিয়ে কতদিন ছিলেন আপনারা এক্সপ্লোর করার জন্য অ্যামাজনে?
3: অ্যামাজনে আমরা ছিলাম উইক এন্ড হাফ ইয়েতে ছিলাম, তবে আমার মনে হয় যে সময়টা আরেকটু বাড়াতে পারলে ভালো হতো, যেহেতু আমাদের মানে লিমিটেড টাইম ছিল, আমরা আরো অন্য কিছু এক্সপ্লোর করেছি এই কারণে এই সময়টা। তো ওখানে যাওয়ার আরো কিছু আছে, যেমন আমাদের সাথে আরেকজন সহপাঠী ছিল, সে একজন টেকনিশিয়ান ফরেস্টের মতো, ওখানে তো কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো ইন্টারনেট বা এসব কিছু নাই। তো ও হচ্ছে মেকানিক, ডিজেল মেকানিক। তো ও অ্যাপ্লাই করেছিল জবের জন্য, যে সে ভলেন্টারি, সে ডিজেল মেকানিকে, যেহেতু ওখানে করতে হয় আর কি, যে ইলেকট্রিসিটি সাপ্লাই এর জন্য ও ইয়েতে, তো এটা এটা করার জন্য, এবং ও প্রায় 1 মাস থাকবে আর কি অ্যামাজন ফরেস্টের মধ্যে। অ্যালিগেটর দেখেছি আমরা, এবং আমাদের গাইড রাত্রেবেলা ঘুটঘুটে অন্ধকার বনের মধ্যে গিয়ে অ্যালিগেটর ধরছি আমরা, ধরে আমরা সেটাকে সবাই ফিল করেছি, ছোট সাইজ যেহেতু ছিল। তারপর পিরানা ফিশিং করেছি, পিরানা জানেন তো খুব ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড, কেউ যদি ব্লিডিং অবস্থায় পানিতে পড়ে যায় তাহলে হার্ড টু সার্ভাইভ। তো অনেক রহস্য ছিল অ্যামাজন ফরেস্টে।
2: আচ্ছা,
3: ব্রাজিলের কথা যদি আমি ধরি, যে অ্যামাজন ফরেস্টের কথা তো বললাম, যে ওখানে ফুড হ্যাবিটের কথা যেটা বলি, যে ম্যানাউ সিটিতে ওদের ফুড হ্যাবিটটা একটু ডিফারেন্ট। আপনি যদি ডিফারেন্ট সিটিতে যান তাহলে দেখবেন যে ওদের ডিফারেন্ট সিটিতে ডিফারেন্ট রকম ফুড হ্যাবিট। সাংপাওলো যেটা কোয়াইট বলবো যে মডার্ন সিটি, আমার কাছে লাগছে যে এক্সাক্টলি লুক লাইক এ মেলবোর্ন, ভেরি হোয়াইট, নাইস অ্যান্ড ক্লিন। ওখানে কফি কালচার, কফি কালচার আছে। আমি কফি শপে গিয়েছিলাম, বা আই হ্যাড দ্য সেম ফিলিংস ইন অ্যাজ মেলবোর্ন। সাংপাওলো তে ফুড হ্যাবিট হচ্ছে ওরা মিক্স ফুড খায়, যেমন ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু ওরা কনজিউম করে। আবার ম্যানাউ সিটিতে ধরেন ধরেন যে ব্রেকফাস্ট বা ইয়ে করে, তো ওদের দেখলাম যে ওদের পেস্ট্রি ফুডটা খুব পপুলার, সবকিছুতে পেস্ট্রি, এবং ডোটা হচ্ছে কোয়াইট র ইনসাইড, এবং লোকজন কিন্তু অত হেলদি না, যেমন সাংপাওলো পিপুল যেমন হেলদি না। ফিশ খোঁজার জন্য আমরা যেটিতে গিয়েছি, যেখানে যেটিতে ওখানে অনেক ফিশ, অ্যামাজন রিভারের ফিশ আমরা ইয়ে করেছি, খুব সুন্দর। অ্যাসাই বেরি অ্যাভেলেবল এভরিহোয়ার, ওরা একটা স্মুদির মতো তৈরি করে, হট ওয়েদার ওবভিয়াসলি, এবং এটা ওরা সাইড ডিশ হিসেবে খায় যে কোনো কিছুর সাথে, ওর সাথে সল্ট কিংবা সুগার মিক্স করে জাস্ট ওরা কনজিউম করে। আশা করি তো কিন্তু মানে ইটসেলফ কোনো ইয়ে নাই, ফ্লেভার বা টেস্ট কিন্তু ওরকম নাই, ওরা ফ্লেভার বা টেস্ট মিক্স করে। তো এটা নর্মালি ওরা করে, এটা সুপার ফুড, হাই ইন ফাইবার, এটা খুব ভালো ইয়ে আর কি।
2: তো সেখান থেকে ফিরে আসার পরে আপনার অনুভূতি কি, আপনি কি আবার যেতে চান অ্যামাজনে?
3: অবশ্যই, আমার যদি আমার যদি চান্স মিলে আমি মানে গো ব্যাক এগেন, এবং এই নেক্সট বার গেলে অবশ্যই আমি লম্বা সময় জন্য যাব। সাংপাওলো সিটিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি বলি যে ইফ থট, কারণ মেলবোর্নে আমি খুব পছন্দ করি, মেলবোর্নে বসবাস করতেছি লাস্ট 20 ইয়ার্স, আমি যদি বলি যে সেকেন্ড থট, ইফ ইউ ওয়ান্ট টু লিভ সামওয়্যার, ডেফিনেটলি সাংপাওলো সিটি ইন ব্রাজিল। খুবই নাইস, ওয়েদার ইজ নাইস, ভেরি স্টেডি। ওখানে জানেন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে জাপান একটা সিটি আছে, ওভার 2 মিলিয়ন জাপানিজ আর লিভিং ইন দ্য সিটি ফর লাস্ট আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।
2: আচ্ছা, আর এখন ফিরে যাওয়ার কথা যেহেতু আসলো, অন্য কেউ যদি এখান থেকে যেতে চায় অ্যামাজন ঘুরতে যাওয়ার জন্য বা এক্সপ্লোর করতে যাওয়ার জন্য, আপনার পরামর্শ কি হবে তাদের জন্য?
3: পরামর্শ হচ্ছে, প্রথমত আপনাকে ফিট হতে হবে, কারণ অসুখ বিসুখ, এনিওয়ান ক্যান গেট সিক। তো সিক সিক যদি হয়ে যান তাহলে আপনি পুরো জিনিসটা ড্রপ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা, এখন ম্যান্ডেটরি না, বাট আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে আপনার ভ্যাকসিনেশনটা যেন প্রপারলি থেকে যায় আর কি, নিয়ে যাওয়া ভালো। বুক ইন অ্যাডভান্স, অ্যাট লিস্ট 1 বছর আগের থেকে প্ল্যান করেন যাওয়ার জন্য। 20-30% ইটস নট এ চিপ জার্নি সব মিলে, কারণ সবকিছু ভেরি এক্সপেন্সিভ। আমি হয়তো মানে পরিমাণটা বলতে পারছি না, পার পার্সন ইজ কোয়াইট কস্টলি গো অ্যান্ড কাম ব্যাক। অনেক জিনিসপত্র নিয়ে আসার আছে, সুবিনিয়র্স, স্পেশালি আমি কফি বিনস নিয়ে আসছিলাম, অ্যামেজিং। ব্রাজিলে কফি বিখ্যাত, ব্রাজিলের নাট বিখ্যাত, কোকোয়া, অ্যাসাই বেরি, অ্যাসাই বেরি তো নিয়ে আসার কোনো ইয়ে নেই, বাট ইটস কোয়াইট অ্যাভেলেবল হিয়ার। এছাড়া আমি বলবো যে অ্যামেজিং পিপল। আর একটা ব্যাপার যেটা আমি মেনশন করি নাই, সেটা হচ্ছে যে ট্রাভেলের ক্ষেত্রে, কারণ আমরা যখন ট্রাভেল করি আমাদের আমাদের সাথে এক্সেসরিজ থাকে, যেমন ক্যামেরা, এক্সপেন্সিভ ক্যামেরা, তারপরে ক্রেডিট কার্ড থাকে, এগুলো সাবধানে রাখা ভালো, কারণ আমি দেখছি যে লোকাল পিপল না কোয়াইট সিকিউরিটি, যে বলছে তোমরা একলা একলা হেঁটো না, অন্যদিকে যেও না, জাস্ট ফলো দ্য মেন রোড, চিন্তায় হওয়ার সম্ভাবনা থাকে, কারণ দের ইজ ব্যাড পিপল অ্যান্ড গুড পিপল এভরি হয়, ইউ নো। আর অস্ট্রেলিয়ান ডলার এক্সচেঞ্জের, যে আমরা অনেক সময় ট্রাভেল করি এশিয়াতে, সেখানে অস্ট্রেলিয়ান ডলার এক্সচেঞ্জ কিন্তু খুব ইজিলি পাওয়া যায়, সব জায়গাতেই মানি এক্সচেঞ্জ পাওয়া যায়, কিন্তু ওখানে কিন্তু এরকম ফ্যাসিলিটিস নাই। বেটার ইউ টেক দ্য ট্রাভেল কার্ড এটিএম মেশিন থেকে, কারণ অনেক অনেক ব্যাংক আছে যারা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ছাড়া ট্রাভেল কার্ড ইয়ে করে, অফার করে। আমার মনে হয় যে ওই ট্রাভেল কার্ড নিয়ে যাওয়া সব থেকে ভালো, তাছাড়া ইউ উইল বি ইন এ বিগ ট্রাভেল, কারণ অস্ট্রেলিয়ান ডলার কোনো জায়গাতে এক্সচেঞ্জ পাওয়া যায় না। স্পেশালি সাউথ আমেরিকাতে।
2: ঠিক আছে, আমরা আমাদের আলাপের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অ্যাডভেঞ্চারের গল্প এসবিএস বাংলার সাথে শেয়ার করার জন্য।
3: থ্যাংক ইউ তারেক ভাই, আবার যদি চান্স হয় আবার কথা বলবো অন্য এক বিষয় নিয়ে। আই হ্যাভ লাইক এ টনস অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাডভেঞ্চার। ধন্যবাদ তারেক ভাই।
2: এতক্ষণ শুনলেন ব্রাজিলের অ্যামাজন ঘুরে আসা মেলবোর্নের বাসিন্দা পাভেল সিদ্দিকির সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকারের সব অংশ শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের ঠিকানা sbs.com.au/bangla।
0: শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকারের পর এখন আবারও থাকছে একটি গান। এখন আমরা আপনাদের যে গানটি শোনাব, মেহেদি হাসান হৃদয়ের পরিচালিত চলচ্চিত্র বরবাদে এই গানটি গিয়েছেন শিল্পী প্রীতম হাসান ও দোলা রহমান। মুক্তির সাথে সাথেই ভীষণ জনপ্রিয়তা অর্জন করে এই গানটি। চলুন শোনা যাক বরবাদ সিনেমার গান চাঁদ মামা।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া বরবাদ চলচ্চিত্রের গান চাঁদমামা। গানটি শেষে এবার আমাদের আরও একটা বিরতির সময় হয়ে এলো। আমরা এখন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে থাকবে আমাদের বাকি আয়োজন। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
1: SBS ওয়ার্ল্ড মুভিতে দেখুন বিশ্বের বিভিন্ন দেশের গল্পগুলো প্রতিদিন বিনামূল্যে 24 ঘন্টা চ্যানেল 32 তে, কিংবা স্ট্রিম করুন SBS অন ডিমান্ডে। মহান শিক্ষকরা সবসময়ই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপায় খোঁজেন। SBS লার্নে রয়েছে পাঠ্যসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ নানা অনলাইন উপকরণ। ভিজিট করুন sbs.com.au/learn। NITV-তে দেখুন অ্যাবরিজিনাল এবং টরে স্ট্রেট আইল্যান্ডারদের নিয়ে বিভিন্ন বিষয়। NITV দেখুন চ্যানেল 34 এবং SBS অন ডিমান্ডে। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio।
2: SBS kickoff,
3: a new music station celebrating football anthems from around the world.
4: It's time for Africa.
2: It's live now
3: on DAB radio, the SBS audio app,
2: online and SBS on demand.
5: SBS audio app আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।
0: SBS বাংলা আজকের বাংলা অনুষ্ঠানের শেষ পর্বে মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আবারও রয়েছি আমি, তারেক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার, 11 জুন 2026 সাল। বন্ধুরা, এখন থাকছে অস্ট্রেলিয়া এক্সপিরিয়েন্স সিরিজের একটি পডকাস্টের পুনঃপ্রচার। প্রায় প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়ানরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আবেগপ্রবণ হয়ে রাস্তায় নেমে আসে, প্রতিবাদে তাদের আওয়াজ তোলে। আজ আমরা জানব অস্ট্রেলিয়ায় প্রতিবাদ করার অধিকার বিষয়ে। এটি পরিবেশন করবেন আমাদের সহকর্মী শাহান আলম।
6: প্রায় প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়ানরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আবেগপ্রবণ হয়ে রাস্তায় নেমে আসে, প্রতিবাদে তাদের আওয়াজ তোলে। প্রতিবাদ সহজাতভাবে বেআইনি নয়, তবে প্রতিবাদকারীরা মাঝে মাঝে চরম বা অসামাজিক আচরণের মাধ্যমে আইনের সীমানা ছাড়িয়ে যায়। প্রতিবাদ করতে গিয়ে সমস্যায় পড়ার সম্ভাবনা নির্ভর করে আপনি কোথায় এবং কিভাবে আচরণ করছেন তার উপর। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে থাকছে এ নিয়ে একটি প্রতিবেদন। এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে অস্ট্রেলিয়ানদের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু এই অধিকারটি সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। লুক ম্যাকনামারা ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের আইন ও বিচার অনুষদের একজন অধ্যাপক, তিনি বলেন সংবিধানে আমাদের রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার অধিকার রয়েছে।
7: There are some examples of express recognition of the right to peaceful assembly in a small number of jurisdictions that have human rights acts, like Victoria, the ACT and Queensland. But for most parts of the country and nationally, there's no specific place that says you have the right to protest. And yet, part of our common law tradition is that we embrace the idea of a right to protest.
6: প্রতিবাদ করার আইন অস্ট্রেলিয়া জুড়ে পরিবর্তিত হয় এবং সেগুলো বিস্তৃত এবং আরো অস্পষ্ট হতে পারে। কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় মাইনিং একটি বিশাল শিল্প, যেখানে জনসাধারণের মতামত বা পছন্দ অপছন্দের বিষয় থাকে, তাই এই স্টেটগুলোতে প্রতিবাদরোধী আইন আরও শক্তিশালী। প্রতিবাদে যোগ দেওয়ার জন্য কাউকে অভিযুক্ত করা হবে না, তবে প্রতিবাদ করার সময় অগ্রহণযোগ্য আচরণের জন্য অভিযুক্ত করা হতে পারে। অধ্যাপক ম্যাকনামারা ব্যাখ্যা করে বলেন, অন্যের ক্ষতি করা, সম্পত্তির ক্ষতি করা, সেগুলো অগ্রহণযোগ্য, তবে এটি কেস বাই কেস ভিত্তিতে ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসারদের দ্বারা মূল্যায়ন করা হয়।
7: doing harm to others, damaging property, they're unacceptable. As to what is acceptable, it really is a question of degree. So the behaviour is really assessed on a case-by-case basis. So, for example, the acceptability of a particular protest activity, whether it's a march or a sit-down or a lock-in or whatever it might be, that's going to be assessed by police officers on the spot.
6: গ্রহণযোগ্য আচরণের ক্ষেত্রে অনেক সময় প্রতিবাদ স্থলে সাথে কি নিয়ে যাচ্ছেন সেটিও বিবেচ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনার নিকিতা হোয়াইট বলেন, এটি মোটেও কাম্য নয় যে পুলিশ আপনার কাছে এমন কিছু খুঁজে পাবে যা কারো ক্ষতির কারণ হতে পারে। যেমন প্রতিবাদ সভায় আপনি ব্যানার এবং পোস্টার নিতে পারেন বা যে ইস্যুতে প্রতিবাদ হচ্ছে সে সম্পর্কিত কিছু থাকতে পারে, কিন্তু অস্ত্র হিসেবে বিবেচিত হতে পারে এমন কোনো ছুরি বা ফ্লেয়ার অবশ্যই সাথে রাখা উচিত নয়।
4: You can take banners and posters to a protest. You can take works of art that may be about your protest, but you should be careful about anything you have on you that might be considered a weapon. If it's knives or flares, you should definitely not have them with you, just on the off chance that you are searched.
6: বেশিরভাগ লোক রাস্তার মিছিলের সময় তাদের নিত্যদিনের রুটিনে ব্যাঘাত অনুভব করতে পারে। এতে কোনো কোনো সরকার সবচেয়ে বড় চাপে পড়ে এবং এজন্য নতুন বিধিনিষেধ আসতে পারে। প্রফেসর ম্যাকনামারা মনে করেন যে আমরা প্রতিবাদ করার অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে আমাদের জীবনে কিছু বাধা মেনে নিতে হবে।
7: It's fair to say that disruption is inherent to the activity of protesting. We've seen a lot of agitation in recent years by governments and some other stakeholders suggesting that it's inappropriate for protesters to disrupt. But if you think about it, the whole point of a public protest is to gather attention, to encourage people to stop and reflect and listen to the message that's being conveyed.
6: সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবাদরোধী আইন শক্তিশালী হওয়ায় অনেক অস্ট্রেলিয়ানরা প্রতিবাদ করার উপায় পরিবর্তন করেছে। ডক্টর মোলস বলেন যে হিউম্যান রাইটস ল সেন্টার গত ২০ বছরে ৩৪টি প্রতিবাদ বিল বা আইন পরিবর্তনের প্রচেষ্টা রিপোর্ট করেছে এবং ২৬টি পাস হয়েছে।
8: Most of those 26 laws that have passed have made it harder to protest, so increased the penalties around the country. So I think overall you can say there is a trend towards criminalising aspects of protest. What we see in most places in Australia is the type of conduct they're criminalising is that conduct that happens at a certain place.
6: তিনি বলেন যে ২৬টি আইন পাশ হয়েছে তার বেশিরভাগই প্রতিবাদ করা কঠিন করে তুলেছে, তাই সারা দেশে শাস্তি বেড়েছে। এ কারণেই অস্ট্রেলিয়ায় প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার ক্ষমতা। আপনি যদি রাস্তার মিছিলের মতো কোনো বড় জমায়েতের পরিকল্পনা করেন, তবে অনুমতির জন্য পুলিশ বা আপনার স্থানীয় সরকারকে লিখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই অনুমোদন পাওয়া যায়।
7: Assembly is an approved one, then you are exempt from some of the powers which police might otherwise exercise to close down your protest. So, for example, traffic obstruction can be allowed for a period of time if it is an approved protest and streets have been blocked for that purpose or the march has been supervised, those sorts of things.
6: একটি অনুমোদিত প্রতিবাদ অনুষ্ঠান আপনাকে কিছুটা আত্মবিশ্বাস দেবে যে অন্তত পুলিশ হস্তক্ষেপ করবে না বা প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করবে না। নিকিতা হোয়াইট বলেন, তবে পুলিশ এরপরেও প্রতিবাদ স্থলে থাকতে পারে।
4: If you're going to a protest in Australia, it will be hopefully protected by the police. That's their role in a protest, to help you protest and allow you to protest. And if something does go wrong in that unlikely case, make sure you reach out to a lawyer and they can explain the charges to you and what can be done.
6: অসম্ভব হলেও কোনো ইভেন্টে আপনাকে আটক করা হলে কমিউনিটি লিগ্যাল সেন্টারগুলো নিশ্চিত করতে পারে যে আপনার অধিকারকে সম্মান করা হচ্ছে। ডক্টর মোলস বলেন, বেশিরভাগ প্রতিবাদ সম্পর্কিত অভিযোগে জেল দণ্ডের পরিবর্তে জরিমানা করা হয়।
8: We do luckily live in a society where police and prosecutors and judges really still value this freedom and so haven't been applying the most serious penalties. if you have privilege and access to knowledge, you can organise a protest where you won't be subject to criminal law. It's just that when people don't know about those processes, they can be at risk of some kind of legal consequence.
6: মানবাধিকার আইন কেন্দ্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং NSW কাউন্সিল ফর সিভিল লিবার্টিজের মতো সংস্থাগুলো অস্ট্রেলিয়া জুড়ে প্রতিবাদ এবং আইন সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করে থাকে। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে প্রতিবাদ করার অধিকার নিয়ে প্রতিবেদনটি শুনলেন। মূল প্রতিবেদনটি তৈরি করেছেন মেলিসা কম্পানিউনি এবং ভাষান্তর উপস্থাপন করলাম আমি শাহান আলম।
0: শ্রোতা বন্ধুরা, অস্ট্রেলিয়া এক্সপ্লেইন সিরিজের এই পডকাস্টটির সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ হয়ে এল। আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব শিল্পী চিত্রা সিংয়ের একটি গান দিয়ে। এই গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় ও সুর দিয়েছেন জগজিৎ সিং। চলুন শোনা যাক চিত্রা সিংয়ের গাওয়া এই চিরনতুন গানটি।

শ্রোতা বন্ধুরা, চিত্রা সিং এর গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বিদায় নেওয়ার সময় হয়ে এলো। তবে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বাংলা অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার রেডিও সম্প্রচার সরাসরি শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3-4 পর্যন্ত SBS সাউথ এশিয়ান চ্যানেলে। আর অনুষ্ঠানের পুনঃপ্রচার শুনতে পাবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6-7 পর্যন্ত SBS চ্যানেল 2-তে। এছাড়াও আমাদের সংবাদ ও প্রতিবেদন আপনাদের সুবিধা মতো যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট sbs.com.au/bangla। আর আমাদের ফেসবুক পেজ ফলো করা থাকলে নিয়মিত আমাদের আপডেট জানতে পারবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আগামী সোমবারে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবারে বিদায় নিচ্ছি। আমি তারেক নুরুল হাসান, সবার জন্য রইল শুভকামনা। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে।